0: ওকে জানাবো নেক্সট কালের অব দি শো। আসসালামু আলাইকুম।
1: ওসমান
0: বরকি খবর কম নি প্রোগ্রাম মজা করে
1: ওর মড়ো সিকিম মধু কেনা ওর মড়ু সন্দর আসে না